পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।

সামলে কি না বলে, সামলে কি না খায়, পাগলে কি না বলে, সামলে কি না খায়।